তোহল মুসলায় করায়া খেল পহে বেগারি ন্যায় করকায় কাম পহু অনুগ্রহ যাকাও প্রভকো তিস হৃদয় নাম বসায়া সাধ সঙ্গত কা পাছা পরে জানো নানক হর রস পায়া পায়ো অনুগ্রহ যাকাও প্রভকো তিস